কেনিগ্রিক আকাশ ভানী শিলং খুবর প্লেডৌ জেরসন বার্জ্রি কিনে কিলং কিমত কে কংসান জং খুবর ইয়াসই সস্কুলার কে ইন্ডিয়া বা ইউএস বান পিনখলান শুশু এ জিংশালান কা জিংটি বা জিংপিন কামে কে মারপ খিন্ডো বা খামার বানশ্যাম ইথু কসং কিন্ডন জং ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বোর্ড রুলস বা জং ন্যাশনাল স্পোর্টস ট্রাইব্যুনাল রুলস আর জার আর ফুন্ড্রিউ লেজেশিম বিনতা উল্লামফাংকিং দরবার থৌ আইন কামি ঘালিয়া হা কা সিক্সটিন কেনেডিয়ান পার্লামেন্টারি সেমিনার হা উতবা বাট পিনমি কতনা কক কখিয়া জং রিভয় এ জিং মাহাম হলো জিং পং নিয়াং প্রসিদ হাদি জিং নাংকিউ জং কিনি জিং পং হাকারি বাংলাদেশ কাকু বর্গ বাবিয়া কা ইন্ডিয়া বা কারি ইউএস হিনে কসঙ্গি কলা সয়ে কা সাসকুলা ট্রেকাম দা কজিং থু বল পিনখলান শুশু এ কজিং শালান কা জিংটি বা কজিং পিনন কামে কি মারপো খিন্ডো কি বখাম কংসান বা কি বখাম নিয়ার বানশ্যাম হা কা প্রথেই ইয়া কিনি সস্কুলা লয়া সহেপেং উমিন্ট্রি কি কাম বারি কে ইন্ডিয়া উ ডক্টর এস জে শঙ্কর বাট উ ইউএস স্কেট্রি জং কা স্টেট মার্কো রুবিও হা দিল্লি উমিন্ট্রি কি কাম বারি উল অং বা কনি কু কম ট্রে কাম কন পিনখলান শিশু ইয়া কজিং ইয়াইশা বা কজিং শালা নিকি মারপো খিন্দ বা ফের ফের কবন ইয়ারাব রু ইয়া বারো আর্টলি কিরি বা ট্রেলাং হা কা পিসা টিংকা বাট ইয়ারাব রু ইয়া কজিং ইয়ারন্টি জং কা জিংটি এ কি মারপো খিন্দ কিবা খাম কংসান বাট কিবা খাম নিয়ার বানশ্যাম কা সরকার পদেং কা আই কজিং ইথু ইকি কিন্দোন ট্রেকাম জগ ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স ন্যাশনাল স্পোর্টস বোর্ড রুলস আর জার আরপন রিউ বাট জং কা ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স ন্যাশনাল স্পোর্টস ট্রাইব্যুনাল রুলস আর জার আরপন রিউ বান পিংখলান শুশু ইয়গরু কম্পিনিয়াত কবে শাই বাট কবে লা বান শানিয়া হাগবে দে বাট কা স্পোর্ট কনি কে ন্যাশনাল স্পোর্টস বোর্ড কনসা ট্রেকাম কুম কা বোর বা খ্লিডো না কবিন তাবেন আই ইকজিং ইথু ইকি ন্যাশনাল স্পোর্টস বডি বা বেন পিনটি কিনারু রুকম ট্রেকাম কবে লংগত কুম কি কিন্দোন সিনশার কপিসা টিংকা বাট কি কিন্দোন কে বেদে কনে ক বোট কন কিনথুপরু ইয় উ নে ক চেয়ারপার্সন বাট আর্মি কি খট ইয় কিবা অনসথুং দ সরকার পদেং ইয়াগিনি কি কিন্দোন লওয়ানরা রু লিংবা ক ডিজিটাল কবে কিনথুপরু ইক জিং ফা ইক জিং এ কাজা লিংবা ক অনলাইন বেক জিং পিনসু ইক জিং এ কাজা হাকওয়ে পাত ক বিনতা ক ন্যাশনাল স্পোর্টস ট্রিবিউনাল কনসলং কুম কশলাম ট্রেকাম বান খাম পিনস্টেট বাট খাম পিনডু নাই ক জিংলুট বেয়া দেই বেক জিং এ পিনবেট ইক জিং এ কাজা কিবে দেই বেক স্পোর্ট হা কলেং কারি উ মন্ত্রী রংবা কা জেলা উ কনরত কে সংমা হিনেন কা স্নি উলালেট বেঞ্জা কিন্দু ইউ মন্ত্রী কা পুলি পুথি কা সো কা পদেং উ ধর্মেন্দ্র প্রধান বাউলা আই টি রু ইগ জিংয়া লিনটি জং কামি ঘালিয়া বান কিন্তি ইগ জিংলা জংকা হাকবে দে বে কা কর্দান পুলি কবদাং ইসা শতরাই দু নপদেং কি বেপাত কে জেলা হাকিনি কি খিন্দিয়াত স্নেম উ সংমা উল অং বা কথনাত পুলি পুথি কলা ইথু ইকিবিনতা বা কংসান বদন কি জিং দুনা বা কিন্থুপ ইক জিন বুন পালাত জিং স্কুল কা জিং ফিয়া ইকি জিং দন জিং এম বা গুরু কম্পিনিয়াত কি বজুয়াত উলা পিন পাউরু বা কি জিং পিন কলা কুম কা জিং পিনিয়া সো বা জিং ওয়ান রালাং হাজু ইক স্কুল কা জিং সিউ টুলাপ ইকি নহি কাই কা বরিন্টি কা জিং আ জিং হি কাই বান খাম পিনটিবিট শিশু বা জিং পিনট্রি কাম ইক ন্যাশনাল এডুকেশন পলিসি কা জেলা কলাবন রা আরু ইক রকম আ জিং হিকাই বান পিনসুতনাত ইকি খিনা স্কুল লিংবা কি জিং ইলাকাই বাট গা জিং পিল্লো ইক সাবজেক্ট খাসি বাট গারু কুম কি সাবজেক্ট বা কংসান নে কম্পালসারি সাবজেক্ট উসাং মাউল পিন টিপ রু বা লাই হাজার শিসপা খনা প্রাতলি কি স্কুল লাদেব বান পিনমান্দুর নাগ বিন টাবন কিন্তি ইক জিংলা জংকি কা জিং পিনন কাম ইক জিংটাই বা কা জিংমি নাকা